অভিযোগ সম্ভব কর্মদম মাজ ভর গে মামচি গরমি বারে আমি না গরমি দিপে মাম আগা বুখাদার সমাজ ওয়াই খুরি জব বলিব মা

ধরলি কেমন ঢাই মু ধরন থা মসিন থাইব না হননে নিচে মা মুড়ি ছিড়ে যা ছিড়ে যা না হরনম মি জোড়ো মি ফালিন দোগ গাছি বুগিনাই গন্দে হদু নু মি জিবি নিরদু মি পড়ি দাম মি সুপ্তর গোরনে গোসল মে হড়া কো দেজা ফিটার মা